0: श्रोताले अहिले सुन्दै हुनुहुन्छ आकाशवाणीको खरसाङ केन्द्र एफएम 103.5 मेगाहर्ज र प्रस्तुत थियो फिल्मी गीतको कार्यक्रम। र अब भने हामीलाई पनि यस कार्यक्रमबाट बिदा दिनुहोस्।
1: ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ মিসাইল হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত আরও আট। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে। ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকোডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ কলকাতার রবীন্দ্র সদনে তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। ওড়িশার পুরীতে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নব যৌবন উৎসব হবে আজ শ্রীজগন্নাথ মন্দিরে। ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন আজ মুখোমুখি হবে। আর বিস্তারিত খবরে

0: ভারত 2028 উনত্রিশ সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
1: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী মিশন চালু হওয়ার পর থেকে ভারত এ ধরনের 50টি মিশনে প্রায় 3 লক্ষ কর্মীকে পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। বর্তমানে রাষ্ট্রসংঘের 10টি শান্তিরক্ষী বাহিনীতে দেশের 4,300 বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। দক্ষিণী বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেন বিদেশমন্ত্রী। এক্ষেত্রে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির সহযোগিতা ও সমর্থন চেয়ে তিনি বলেন, নিরাপত্তা পরিষদে ভারতের উপস্থিতি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। উল্লেখ, ভারত নির্বাচিত হলে 2028 থেকে তাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছরের। এর আগে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 8 বার দায়িত্ব পালন করে। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানান ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। গাজায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ $100 কোটি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এই জোটের শীর্ষ নেতৃত্ব গতকাল জানিয়েছেন, হোয়াইট হাউস ও রাষ্ট্রসংঘ সহ ইইউ 65টি সরকার ও সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে। ইউরোপকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে ইউক্রেন সহ অন্য 9টি দেশ জোট গড়ার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও ব্রিটেনের নেতারা জানিয়েছেন, তাদের দেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই হামলা প্রতিরোধ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেয়ে কঠিন। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহির 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় ক্রুজ সদস্যের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। এদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আল বাহিয়া নামে 2টি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত ভারতীয় মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহি হামলার নিন্দা করেছে, এটি আন্তর্জাতিক আইন বিরোধী এবং হামলা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার পক্ষে উদ্বেগের বলে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক মন্তব্য করেছে। এদিকে ইরানের উপর টানা 3য় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাতানজের কাছে থাকা পিক্যাক্স মাউন্টেন ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকোডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে

0: নামে এয়ারলাইন্সের বিমানে মরদেহগুলি মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। সমুদ্র বিজ্ঞানী তুহিন ঘোষ বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
1: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এবং আমরা একটা আলাদা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। প্রথম বৃষ্টিটাকে ছেড়ে দিলে পরের বৃষ্টিটা কিন্তু আমাদের কাছে খুব উপযোগী হয়ে যায়, এবং দরকার হলে আমরা সেখানে ছোটোখাটো ফিল্টারও ব্যবহার করতে পারি, যাতে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এবং তাতে কিন্তু এটা অনেক সহজে, অনেক সস্তায় আমাদের একটা বিকল্প চাহিদা হিসেবে তৈরি হবে।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতার মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আলো ছাড়া যেমন সূর্যের কোনো অস্তিত্ব নেই, তেমনি আলো সূর্য ছাড়া থাকতে পারে না। সংস্কৃত একটি শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন এই কারণেই সূর্যের শক্তি ও অস্তিত্ব এবং আলো একে অপরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ওড়িশার পুরীতে জগন্নাথদেব বলভদ্র দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব হবে আজ শ্রী জগন্নাথ মন্দিরে। পক্ষকাল ব্যাপী আনসারা বা অদর্শনের পর জগন্নাথদেব বলভদ্র দেবী সুভদ্রা আজ আবার দর্শন দেবেন। স্নান পূর্ণিমার পরে 3 দেবদেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস, তারপর তারা নতুন রূপে আজ আবার দর্শন দেবেন। নবযৌবন উৎসবে জগন্নাথদেবকে রাজবেশে সাজিয়ে অভিষেক করা হবে, বিশেষ ভোগ নিবেদন করা হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ বিহার ও উড়িষ্যার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই দুই রাজ্যে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সিকিম, কর্ণাটক ও উড়িষ্যার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12টায়। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 3:30। এদিকে ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-21 মহিলা হকি দল আজ বেলজিয়ামের মুখোমুখি হবে। ইংল্যান্ডের লিলেসাল ন্যাশনাল স্পোর্টস সেন্টারে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত। খবর পড়া আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
2: ইয়ো আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সীমা ছেত্রীবাট শুনুহোস। पश्चिम बंगालमा माछा मार्ने एक डुङ्गा बंगालको खाडीमा पल्टन्दा 9 जना जालहारीको मृत्यु भएको छ भने अन्य 6 जना अझै भेटिएको छैन। यो डुङ्गाले 2 जुलाईमा शङ्करपुर समुद्री बन्दरगाहबाट 15 जना जालहारीहरूलाई लिएर हिँडेको थियो भने 5 जुलाईदेखि डुङ्गासँगको सम्पर्क विच्छेद भएको थियो। तटरक्षक बल, भारतीय नौसेना र राज्य एजेन्सीहरूको संयुक्त खोजी अभियानले आइतबार बंगालको खाडीमा डुबेको पत्तो लगाएको छ। डुङ्गाको क्याबिनबाट 9 जनाको शव फेला पारिएको छ, अझै 6 जना बेपत्ता छन्। मृतकको शव थप पहिचानका लागि शव गृहमा राखिएको छ। डीएनए मिलाउनका लागि परिवारका सदस्यको रगतको नमुना संकलन गरिएको छ। राज्य

0: সোমবার 6ই জুলাই গ্রাম পঞ্চায়েত স্তর থেকে জেলা সদর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উত্তরবঙ্গ জুড়ে বাঙালি চিন্তাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটির অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ ছিল শিলিগুড়ি সূর্যনগরের 97 বছর বয়সী মাখনলাল সরকারের অংশগ্রহণ, যিনি 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির জম্মু ও কাশ্মীরে ঐতিহাসিক যাত্রার সঙ্গী হয়েছিলেন, যেখান থেকে জনসংযোগের প্রতিষ্ঠাতা আর কখনো ফিরে আসেনি। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় শ্যামাপ্রসাদ বিদ্যামন্দিরে আরও কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই দিন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা জুড়ে স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিলিগুড়িতে রাজ্য সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তর দীনবন্ধু মঞ্চ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে বিষয় ভিত্তিক সঙ্গীত পরিবেশনা, নাট্য প্রদর্শনী এবং চিত্র নাট্য ভিত্তিক প্রযোজনার উপস্থাপনা করা হয়েছিল। এই দিন দার্জিলিং জেলার জেলাশাসক, শিলিগুড়ি DSP সহ আরো অনেক অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। IAS অফিসার আর বিমলা মহাশয়া তার বক্তব্যে জানান,
1: আজকে we are here to pay our heartfelt tribute to Shri Shyamaprasad Mukherjee, a visionary leader, statesman, eminent educationist and patriot. ওনার যে ভিশন, সেটা এত বছরের পরে আরেকবার আমাদের সামনে গভর্নমেন্ট একটা প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরছে, এটা একটা বড় অপরচুনিটি। হাউ আ পারসন শুড বি এ ভিশনারি অ্যান্ড এ গাইড টু দ্য ফিউচার জেনারেশন, দ্যাট শুড বি লার্নড ফ্রম সাচ অ্যান আইডিয়াল পার্সোনালিটি।
0: শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের DCP রানা মুখার্জি তার বক্তব্যে জানান,
2: ওনাকে নিয়ে যদি বলা শুরু করা যায়, ব্যারিস্টার হিসেবে ওনার যে পারফরমেন্স, যা অ্যাচিভমেন্ট, সেটা বলতে সেটার জন্য আমরা সভা করতে হবে। অ্যাজ এ ব্যারিস্টার উনি কতটা তার দখল ছিল তার সাবজেক্টের উপরে, একজন ইলাস্ট্রিয়াস ফাদারের ছেলে হিসেবে, কলকাতা ইউনিভার্সিটির একমাত্র বাবা এবং ছেলে VC কোনো ইউনিভার্সিটি, এটা আজকে আজ অব্দি হয়নি ওনার ক্ষেত্রে। খুব ছোট বয়স, 33 ইয়ার্স ওল্ড, যখন আমরা ভাবি যে আজকালকার দিনেও ভাবি চাকরি শুরু করবো করবো, এমন অবস্থা হয় অনেকের। সেখানে উনি VC হয়েছিলেন একটা ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটিকে বলা হতো যে বাংলার অক্সফোর্ড সেই সময়। তারও আগে ওনার যে কাজ ছিল ইয়াং বয়সে, ওনার যে কাজ ছিল সেটাকে আমরা আমরা আমরা এটা জানি, আমরা এটা খুব এটা বারবার বলা হয় যে কোথাও যে হিন্দুত্ব, হিন্দু ন্যাশনালিজম নিয়ে ওনার কাজ, ওনার বক্তব্য আমরা পড়ি অনেক জায়গাতে, এখন পড়াশোনা আরো বেশি করে শুরু হয়েছে। কিন্তু উনি যেটা বারবার বলতে চেয়েছেন, কালচারাল হেরিটেজ বলতে চেয়েছেন। আমরা অবাক হব যখন আমরা হরপ্পা মহেঞ্জোদারো দেখি যা শিব মূর্তি পাওয়া যাচ্ছে, ওটা কি হিন্দু সভ্যতা ছিল তাহলে? তা তো নয়। উনি এটাকেই ধরতে চেয়েছিলেন, আমাদের ভারতবর্ষের বহু পুরনো কালচারাল হেরিটেজ এবং তাকে সংরক্ষণ এবং সেটাকেই জাতীয়তার পথায় নিয়ে আসা, তাকে নিয়ে গর্ববোধ করা, টু টেক প্রাইড ইন আওয়ার কালচারাল হেরিটেজ। আমাকে খালি জানানো হয়েছে একটু আগে, আমাদের DM স্যার নিজে বলেছেন যে উনি এখানকার ভারতের প্রথম ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই মিনিস্টার ছিলেন। তারও আগে উনি অবিভক্ত বাংলায় স্বাধীনতার পূর্বেও মিনিস্টার ছিলেন, পদত্যাগ করেছিলেন। মহাত্মা গান্ধীর কুইট ইন্ডিয়া মুভমেন্টকে দমন করার ইংরেজদের যে নীতি ছিল, সেই নীতির বিরুদ্ধে উনি পদত্যাগও করেছিলেন সেইখান থেকে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা বারবার মনে করি মহাত্মা গান্ধী আর ওনার মধ্যে কোনো বিরোধ ছিল, দুটো আলাদা মেরুর লোক বলেই মনে করানো হয়, সেটাই পড়ানো হয়, সেটাই দেখানো হয়। কিন্তু একটা মানুষ, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে মহাত্মা গান্ধীর প্রতি অবিচারের জন্য মন্ত্রী ত্যাগ করে চলে যাচ্ছেন, এটা আজকালকার দুনিয়া তো দেখা যাবে না। বিরোধ থাকলেও সেটা সম্মানের সঙ্গে ছিল, অসম্মানের বিরোধ ছিল না। একই রকম ভাবে যখন লিয়াকত আলীর সঙ্গে ত্যাগ করলেন নেহরু, কারণটা কি? ইস্ট বেঙ্গল, যার নাম আমরা জানি এখন বাংলাদেশ, হিন্দুদের প্রতি অত্যাচার, সেই অত্যাচারের ক্ষেত্রে নেহরুর যে নরম নীতি, সেকুলারিজম বলতে পারি আমরা, বা বলতে পারি প্লুরালিজমের কথা বলতে পারি, সেই নরমনীতির বিরুদ্ধে 1950 বিইং দ্য ফার্স্ট মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই পদত্যাগ করেছিলেন। একই রকম ভাবে কাশ্মীর যখন প্রবেশ করেন ওনার প্রতিবাদ জানাতে যে দো নিশান দো প্রধান এক দেশ মে নেই চলে গা কাশ্মীর আমাদেরই অঙ্গ। আমরা অবাক হই যে নীতিতে হায়দ্রাবাদকে আমরা দখল করে আমাদের মধ্যে এনেছি অঙ্গরাজ্যকে, সেই একই নীতি আমরা কাশ্মীরে কিন্তু মানে প্রয়োগ করি। এটা বিরুদ্ধে ওনার বক্তব্য ছিল একটাই যে আমরা কেন একই নীতিতে সবগুলোকে দেখতে পারবো না অঙ্গরাজ্যগুলিকে। আমার পরবর্তী বক্তারা অবশ্যই অনেক কিছু বলবেন, আমার জ্ঞান অত্যন্ত সীমিত, আমি এটা নিয়ে অবশ্যই চেষ্টা করবো আগামী দিনে এই নিয়ে আমার আরো বেশি পরিমাণে জ্ঞান আহরণ করা। তবু এটুকু বলবো যে বাংলার পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ দিবস তার কারণেই আমরা আজ উদযাপন করতে পারছি। পশ্চিমবঙ্গের মানুষ আজকে এখানে একই সঙ্গে শান্তিতে থাকছি তারও একটা বড় কারণ ওনার মধ্যে আছে। উনি তার ইউনিভার্সিটিতে তার আইন কক্ষে কখনো MLA হিসেবে কখনো MP হিসেবে যে ছাপ রেখে গেছেন তা নিয়ে পড়াশোনা রিসার্চ করার খুব দরকার এবং সেটাকে আমি সাদরে অভিনন্দন জানাচ্ছি।
0: দার্জিলিং জেলার বর্তমান জেলা শাসক শ্রী হরিশঙ্কর পানিক্কর তার বক্তব্যে জানান,
3: উনি 33 বছরে ভাইস চ্যান্সেলর হয়েছেন কলকাতা মহাবিদ্যালয়ে, তার সঙ্গে উনি ভালো একটা স্টুডেন্ট ছিলেন, সব সময় ছাত্রদের জন্য কিছু উনি করতে চাইছিলেন আর বিদ্যা আর শিক্ষা এমন একটা জিনিস ওনার প্রায়োরিটি ছিল।

0: সব ছাত্রদেরকে এ বিজ্ঞান ও বিদ্যা পৌঁছানোর জন্য উনি চেষ্টা করেছিলেন। আইন খুব ভালো উনি পড়াশোনা করেছেন। তারপরে আমরা জানি আমাদের স্বাধীনতার পরে আমাদের দেশের ফার্স্ট ইন্ডাস্ট্রিজ এন্ড সাপ্লাইজ মিনিস্টার, তখন ইন্ডাস্ট্রি সাপ্লাইজ ডিপার্টমেন্ট ছিল, মিনিস্ট্রি ছিল, তখন উনি প্রথম যে মন্ত্রী ছিলেন। কিন্তু এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি থাকার পরেও উনি কোনোদিন ওনার আদর্শ থেকে ডাইভার্ট হয়নি। সবসময় ভারতের সংস্কার ও অখণ্ডতা ওনার মনে ছিলেন, ওটার জন্য উনি অনেক প্রয়াসও করেছেন। সবসময় ওনার যে লড়াই আছে, ওনার যে প্রয়াস আছে, আমাদের মনে থাকতে হবে এমন একটু মহান একটু ব্যক্তি ব্যাপারে আমরা অনেক কম পড়াশোনা করেছি। আর আমি তো মানে খুবই গর্বিত আজকে এই মঞ্চ থেকে আমরা ওনাকে, ওনার যে কন্ট্রিবিউশন গুলো আমরা সেলিব্রেট করছি। আমরা মানে পুরোটা ওই ওনার যে কন্ট্রিবিউশন গুলো আমরা রেকগনাইজও করছি। আর আজকে যে 125th ওনার যে বার্থ অ্যানিভার্সারি, আমরা এই যে মঞ্চ থেকে মানে বিশেষ রূপে কালচারাল ইভেন্টস এবং স্পিচেস আছেন আজকে, ওনার কন্ট্রিবিউশন অনেক আছে। তো আমরা তো মানে একটা ছোট একটা এক ঘন্টা দু ঘন্টা প্রোগ্রাম মধ্যে কভার করতে পারবে না। সব সময় ওনার আদর্শ ও কন্ট্রিবিউশন আমাদেরকে মনে থাকতে হবে। ওটার জন্য আমরা ভারতের অখণ্ডতার জন্য ও ভারতের সংস্কৃতির জন্য আমাদেরকে প্রয়াস করতে হবে রক্ষা করার জন্য।
1: শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত মজুমদার শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে তার স্মৃতিচারণায় বলেন।
2: শ্যামাপ্রসাদ মুখার্জি নামটা আমরা অনেকবার শুনেছি ছেঁড়া ছেঁড়া অবস্থায়। তবে আমার একটা ব্যক্তিগত স্মৃতি আছে, আমি সেটা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের পরিবারে ওকালতিতে আমি চতুর্থ পুরুষ। আমার মাতামহ অবনীনাথ ভট্টাচার্য, স্বর্গীয় অবনীনাথ ভট্টাচার্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহপাঠী। ডক্টর মুখার্জি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশে স্নাতক পর্যায়ে পড়াশুনো করছিলেন, তখন ওনারা একই সঙ্গে পড়াশোনা করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইংলিশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, আমার মাতামহ অবনীনাথ ভট্টাচার্য ফার্স্ট ক্লাস সেকেন্ড হন। এবং শিলিগুড়ি বাসীদের জন্য আরেকটা আমি ইনফরমেশন দিয়ে যাই, আমার মাতামহর বাড়ি যেটা এখনো কিছু অংশ রয়েছে হেলকার রোডে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বহুবার উত্তরবঙ্গ সফরে যখন এসেছিলেন সেই সময় তদানীন্তন উত্তরবঙ্গে ওখানে বহুবার উঠেছিলেন। ওনার এই শাল প্রাংশ বিশাল দেহ নিয়ে উনি সারা ভারতবর্ষ যখন ঘুরে বেড়াতেন, যখন উত্তরবঙ্গের এই অংশে আসতেন, উনি অত্যন্ত গর্বের সঙ্গে আগে বলি আমার মামার বাড়িতে উঠতেন। আশা করব ওনার পায়ের ধুলো যদি ওই বাড়ির কোথাও পড়ে থাকে যেন সেটা আমার আশীর্বাদ হিসেবে আমার মাথায় আসে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাই বিশাল, ওনার সম্বন্ধে বলতে যাওয়া মানে মহাসমুদ্রের এক পারে দাঁড়িয়ে অন্ধকারকে দেখার চেষ্টা করা। আমরা জানি না, কারণ স্বাধীনতা উত্তর ভারতবর্ষে আমি বলতে বাধ্য হচ্ছি বামপন্থী চিন্তাধারার শিক্ষানীতিতে অনেক কিছুকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার মধ্যে অন্যতম বলিদান হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি না, সেই সময় যারা মনীষী ছিলেন ঋষি অরবিন্দ বোস থেকে আরম্ভ করে চেষ্টা করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকেও কালি আমরা লিপ্ত করার, কিন্তু সব থেকে বেশি কালি ছিটানো হয়েছিল, মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ইদানিংকালে কিছু কিছু তথ্য, কিছু কিছু বই আমরা পাচ্ছি, কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখন শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা ব্রাত্য ছিল, জনসংঘ একটা ছোঁয়াচে রোগ ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন আমাদের এখানে দাঁড়িয়ে মিটিং করার অবস্থায় থাকতাম না আমরা, এই শিলিগুড়ি বাংলাদেশের অন্তর্গত হতো। উনি যে শিক্ষাটা আমাদের দিয়ে গেছিলেন সে শিক্ষাটা কিন্তু আমরা ভুলে গেছি। উনি একটা কথা তো আমরা জানি, উনি সেই সময় বলে গেছিলেন এক এক নিশান এক বিধান, আমাদের ইউনিটির দিকে করতে হবে, আমাদের সংঘবদ্ধ হতে হবে, নাহলে কিন্তু আবার দো বিধান দো নিশান ফিরে আসবে। আজকে ওনার 125th জন্ম জয়ন্তীতে আমাদের এই প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে যে আমরা ভবিষ্যতে দেশকে খণ্ডিত হতে দেব না, আরেকজন শ্যামাপ্রসাদ যদি জন্মান আমাদের মধ্যে তিনি যেন কাশ্মীরে নিহত না। আজকে কিছু কিছু আমরা জানতে পারছি ডক্টর মুখার্জি লাল বাহাদুর শাস্ত্রী কি কি পরিস্থিতিতে মারা গিয়েছিল, সেটা যেন না হয়, সেটা

আমাদেরকে দেখতে হবে, আমাদের চেয়ে বেশি দেখতে হবে যারা আমাদের মধ্যে, আমি দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছো তাদের কাছে আমি বলছি, এটা তোমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের দেশ অখণ্ড থাকবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বেঁচে থাকবে, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে।

0: প্রশাসনিক বিষয় পর্যালোচনা এবং উচ্চ শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের 20টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন রাজ্যপাল আর এন রবি। রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সফলতা ও বিফলতার দিকগুলি তুলে ধরেন আচার্য তথা রাজ্যপাল আর এন রবির সামনে। ঝাড়গ্রাম, কুচবিহার, মুর্শিদাবাদ সহ আরো বহু বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিভিন্ন সমস্যার কথা আচার্যকে জানান। দীর্ঘদিন ধরে প্রধানবিহীন থাকা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই দিন গভর্নরকে আপ্যায়ন করল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী সংবদ্ধ বিধি কর্মকর্তাদের দীর্ঘদিনের অনুপস্থিতি প্রতিষ্ঠানটিকে একটি প্রশাসনিক সংকটে ফেলেছে, যার ফলে স্নাতকোত্তর পরীক্ষা বিলম্বিত হচ্ছে, গবেষকরা দুর্ভোগে পড়েছেন এবং নিয়মিত একাডেমিক কাজকর্ম ধীর হয়ে গেছে। বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবির সামনে এই সমস্যাগুলোই তুলে ধরলেন কুচবিহার জেলা সহ আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
1: প্রফেসর সঞ্চারি রায় মুখার্জি, আমি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। এখন
0: আপনাদের সঙ্গে যে গভর্নরের যে এতগুলো ইউনিভার্সিটি সবাই একসাথে পেয়ে গেছেন ওনাকে, আলোচনার বিষয়বস্তু কি ছিল?
1: আলোচনার বিষয়বস্তু হচ্ছে উনি আমাদের স্টেটাস রিপোর্ট নিলেন প্রত্যেকটি ইউনিভার্সিটি। আমাদের 20টি বিশ্ববিদ্যালয় আমরা এখানে এসেছি এবং এখানে আমাদের কী চ্যালেঞ্জেস আছে, কী প্রায়োরিটিজ আমরা করছি, কী বিষয়ে প্রায়োরিটাইজ করবো আগামীকাল এবং আমাদের অ্যাচিভমেন্টস কী হয়েছে এবং আমাদের কী কী প্রবলেমস বা ইস্যুস আছে সেগুলো আমাদের তুলে ধরতে হয়েছে। এবং আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির এক এক ধরনের প্রবলেম আছে। কিছু কিছু নতুন ইউনিভার্সিটি আছে যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, আবার কিছু যেমন আমার ইউনিভার্সিটি যেমন জাস্ট 14 বছর হয়েছে, আমাদের একটা বিল্ডিং রয়েছে কিন্তু আবার অনেক পোস্ট ভেকেন্ট রয়েছে, এবং এই ধরনের নানান সমস্যা উনি অবগত হলেন এবং শুনে সমস্তই নোট ডাউন আমাদের প্রত্যেকটি প্রেজেন্টেশন ওনাকে নিয়েছেন উনি, এবং উনি সেগুলো আরও ভালোভাবে দেখবেন। এবং তারপরে উনি আমাদের বললেন যে ইনফ্যাক্ট অনেক ইউনিভার্সিটিজ আমাদের এখন কনভোকেশন হয়নি, সুতরাং পিএইচডি স্কলার্সরা সার্টিফিকেট পায়নি, সুতরাং উনি বললেন যে চেষ্টা করার জন্য যাতে উনি খুব তাড়াতাড়ি সব কটা ইউনিভার্সিটির কনভোকেশন যাদের করতে হবে তারা সেটা করে নেবে, উনিও একটা তাগিদা দিচ্ছেন। এবং তারপরে এবং প্রত্যেক বছর যাতে করে আমরা কনভোকেশন করতে পারি সেটা আমাদের ভাবতে হবে কীভাবে করা যেতে পারে। এবং তারপরে যেটা বললেন যে আমাদের নিজস্ব অনেক কোর্সেস তৈরি করতে হবে যেগুলো স্কিল বেসড কোর্সেস, যাতে করে স্টুডেন্টদের এমপ্লয়েবিলিটিটা আমরা দেখতে পাই। এবং তাছাড়া নিজস্ব রিসোর্সেসও জেনারেট করতে হবে, স্টেট গভর্নমেন্টের রিসোর্সেসও আছেই, তাছাড়া সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য অনেক নতুন রিসোর্সেস জেনারেট করতে হবে নিজেদের। এবং তারপরে স্কিল বেসড প্রোগ্রামস করতে হবে এবং তার সাথে সাথে এন্টারপ্রেনারশিপের ওপরে একটু জোর দেওয়া, এবং বিভিন্ন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিমস আছে সেগুলো ওয়েবসাইটে আমাদের পোর্টালে দিয়ে দেওয়া, যাতে করে ওরা জানতে পারে কী ধরনের স্কিমস তারা অ্যাভেল করতে পারে এক একটা কোর্স করার পরে, যাতে করে তারা স্মল স্কেল বা মিডিয়াম এমএসএমই থেকেও ওনারা লোন নিতে পারেন, মুদ্রা লোন নিতে পারেন, অনেক কিছু উনি বললেন যাতে করে আমাদের স্টুডেন্টদের ভবিষ্যতে, কারণ আমাদের বেশিরভাগই রুরাল ইউনিভার্সিটি এবং রুরাল ইউনিভার্সিটি বুঝতেই পারছেন অ্যাগ্রিকালচার বেসড হয় উনি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজের কথা বললেন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের কথা বললেন, এবং এই ধরনের এমন ধরনের কোর্সেস করানো যাতে করে ওরা এই কোর্সের মাধ্যমে ওরা এই ধরনের স্কিমস অ্যাভেল করতে পারে আর কি। এইসব কথা নিয়ে আলোচনা হবে আজকে।

0: কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেটা ডবল ইঞ্জিন
1: ডবল ইঞ্জিন
0: সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান হবে কি মনে হচ্ছে?
1: হ্যাঁ নিশ্চয়ই মনে হচ্ছে, কারণ অনেক স্কিমস আছে যেটা আমরা পেপারেও নিউজ পেপারেও পড়লাম বা নিউজেও শুনলাম, অনেক স্কিমস আছে যেগুলো আমরা অ্যাভেল করতে পারবো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের, যেগুলো হয়তো আমরা আগে আমরা আমাদের কাছে হয়তো ইনফরমেশন পৌঁছয়নি বা ওরকম ধরনের, এবং সেই স্কিমসগুলো অ্যাভেল করলে নিশ্চয়ই ফান্ডিংটাও অনেক বেশি হবে আমাদের।
0: সেখানে শিক্ষা ব্যবস্থায় একটা নতুন অগ্রগতি আসবে
1: নিশ্চয়ই, আর তার সাথে সাথে তো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি এখানে 2023-24 থেকে, এবং এখন পোস্ট গ্রাজুয়েটেও এটা NEP 2020 ইমপ্লিমেন্টেড হবে। সুতরাং দেখা যাক, নিশ্চয়ই অনেক ভালো হবে, অগ্রগতি হবে, টিচিং রিসার্চ সব কিছু হবে।
2: আমার নাম চন্দ্রদীপা ঘোষ, সাধু রামচন্দ্র ইউনিভার্সিটি ঝাড়গ্রাম। ওখান মানে চ্যান্সেলর তো আমাদের ইউনিভার্সিটিগুলোর স্টেটাসগুলো জানা খুবই দরকার, কারণ ইউনিভার্সিটির যা কিছু ঘাটতি রয়েছে এবং চ্যান্সেলর তো অ্যাপ্রাইজ থাকবেন এবং উনি এটা সলভ করার চেষ্টা করবেন। অনেকগুলোই যে আজকে 20টা যে ইউনিভার্সিটি ফেস করবে তাদের বেশি অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা ভীষণভাবে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার আছে, অনেক জায়গাতেই শুধুই ভাইস চ্যান্সেলর আছে আর কোনো অফিসার পার্মানেন্ট টিচার স্টাফস কিছু নেই, মানে কোনোভাবে মেকশিফট অ্যারেঞ্জমেন্টে সেগুলো চলছে, অথচ ইউনিভার্সিটি পঠন পাঠন এগুলো সমস্তই চলছে রাইটফুলি। তো সেই যে ল্যাকিংসগুলো, ভ্যাকেন্ট পজিশনসগুলো, এগুলো ফিল আপ করা, ফান্ডিং পাওয়া, সেটাকে ইউনিভার্সিটিকে একটা নর্মাল পজিশনে তুলে নিয়ে যাওয়া, যেটা আমরা অ্যাসপায়ার করি যেরকম ইউনিভার্সিটি হওয়া উচিত সেই জায়গাটা তো আমরা সবাই চাইছি, আমরা তো ইউনিভার্সিটি সিস্টেম থেকেই এসেছি। তো এইটা তো একটা বিরাট চ্যালেঞ্জ, একটা বিরাট ফাইট। তো সেই জায়গায় চ্যান্সেলারও তো পার্ট অফ দ্য থিং, সুতরাং ওনার সাথে একটা খুব ফ্রুটফুল ডিসকাশন, যাতে ওনার তরফ থেকেও একটা ইয়ে আসে, মানে ড্রাইভ আসে, উনি আমাদের পার্ট হন, সেই জায়গাটা মানে এই ডিসকাশনটা খুবই ফ্রুটফুল ছিল।
0: এতদিন পর মানে সরকার চেঞ্জের পর এই একটা সুযোগ আপনাদের এসে, এর আগে কি হয়েছিল এরকম এতগুলো ইউনিভার্সিটি?
2: না, একসাথে এতগুলো ইউনিভার্সিটি এইভাবে একটা ইন্টারাকশন হয়নি কোনো গভর্নরের সাথে বা চ্যান্সেলরের সাথে। এটা খুবই মানে যেটা আমরা আমাদের যা কিছু ল্যাকিংটা আছে, যা কিছু ডিফিকাল্টিস আছে, আমরা কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, মানে এতটা ল্যাকিং থাকা সত্ত্বেও আমরা নানাভাবে নানা রকম কোর্সেস ইনিশিয়েট করছি, জব ওরিয়েন্টেড কোর্স করছি, স্টুডেন্টদের যেভাবে বেনিফিট করা যায় ওদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করছি, ফান্ডিং আমরা CSR থেকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে, পার্সোনাল কানেকশানে সেখান থেকে ফান্ড ড্র করছি, যেভাবে হোক আমরা একটা নর্মালসি তৈরি করার চেষ্টা করছি, কিন্তু সেটা কাইন্ড অফ সিউডো নর্মালসি হয়ে যাচ্ছে, কারণ একটা ফুল ফর্ম ফার্ম ফান্ডের আন্ডারে কাজ করে সেটাকে মানে তার একটা ডিফারেন্ট
3: লুক,
2: আমরা চেষ্টা করছি আমাদের একটা মতো করে, সেটা আমরা জানাচ্ছি যে কীভাবে কীভাবে করছি, আমরা কী ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছি। এনিওয়েজ আমরা সবাই চাই যে স্টুডেন্টরা একটা অ্যাকাডেমিক ফ্রেন্ডলি পজিশনে থাকুক, এবং তারা একটা ইউনিভার্সিটি থেকে যতটা বেনিফিট একটা স্টুডেন্ট ড্র করতে পারে সেটা সে ড্র করতে পারুক, এবং মানে রাইটফুলি একটা হায়ার এডুকেশন সিস্টেম একটা সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করুক। সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার ইউনিভার্সিটির দায়বদ্ধতায় পড়ে। তো সেই কাজগুলো তো চ্যান্সেলার কাছে আমাদের ইন্টারাকশনটা খুব জরুরি,
0: মানে অনেকটা আশা নিয়ে ফিরছেন আপনারা।
2: হ্যাঁ, উনি তো মানে খুবই পজিটিভ কথা বললেন যে কীভাবে এগোনো যেতে পারে, এবং উনি আমাদের তো অনেকটাই এনকারেজ করলেন যে আমরা অনেকেই স্ক্র্যাচ থেকে শুরু করেছি কাজ, এবং সেটা উনি বললেন সেটা বেটার, কারণ সেটা যে চ্যালেঞ্জটা, যে ফাইটটা, সেটা আমাদেরও হয়তো অনেক এম্পাওয়ার করছে মানুষ হিসাবে।
4: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডি জানে আলম তার বক্তব্যে জানালেন,
5: আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের ইউনিভার্সিটিগুলোর বর্তমানে কি অবস্থা, প্রোফাইলটা কীরকম আমাদের ইউনিভার্সিটির, কী কী প্রোগ্রাম ইউনিভার্সিটিগুলোতে চলছে, আর আমরা কি আমরা চ্যালেঞ্জ ফেস করছি, আর আমাদের প্রায়োরিটিগুলো কী এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী, এটাই অনারেবল চ্যান্সেলার আমাদের কাছে জানতে চাই।
0: আচ্ছা, বিগত দিনগুলোর সঙ্গে বা যেহেতু সরকার চেঞ্জ হয়েছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে, সেই ক্ষেত্রে নতুন কোনো শিক্ষা পদ্ধতি বা নতুন কোনো শিক্ষা পরিকল্পনা আপনাদের মধ্যে কি আজকে নিয়ে আলোচনা হয়েছে?
5: না, আমাদের হায়ার এডুকেশনের সব কিছুই তো এখন চলছে NEP 2020, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2020, সেই পলিসি অনুযায়ী আমাদের সব কিছু একাডেমিক প্রোগ্রাম এখন শুরু হয়ে গেছে।
0: আপনাদের কোনো সমস্যা মানে এতদিন ফেস করেছেন সেটা স্যারকে বলা?

0: সেইগুলোই আমাদের মন দিয়ে শুনলেন যে কি কি আমাদের ইউনিভার্সিটি কি বর্তমানে কি অবস্থা এবং কি কি সমস্যা আমরা এখন ফেস করছি আর ভবিষ্যতে আমাদের কি পরিকল্পনা।
1: এতক্ষণ শুনছিলেন সাপ্তাহিক বিশেষ বিশেষ বেতার রিপোর্ট নিয়ে অনুষ্ঠান ডুয়ার্স ডায়েরি। সাক্ষাৎকার গ্রহণে সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, কার্শিয়াং।

0: अध्यात्मकता उच्च अदालतको निर्णयलाई सर्वोच्च अदालतमा चुनौती दिएको थियो। झारखण्डको लातेहार जिल्ला प्रहरीले प्रतिबन्धित सीपीआई महोबदीका क्षेत्रीय कमाण्डर रविन्द्र गान्जुलाई पक्राउ गरेको छ। प्रहरीका अनुसार गान्जु 22 नोभेम्बर 2019 चान्दवाको लुकुइया मोड नजिकैको प्रहरी टोलीमाथि भएको माओवादी आक्रमणको मुख्य अभियुक्ता हो, जसमा 4 प्रहरी मारिएका थिए। आज राति 12:30 बजी टेक्सासमा फिफा विश्वकपको पहिलो सेमिफाइनलमा फ्रान्स र स्पेस आम्ने सामने हुनेछन्। फ्रान्स लगातार तेस्रो पटक फाइनलमा पुग्ने लक्ष्यमा छ। यसरी नै 2010 विश्वकप विजेता स्पेन पनि पुनः फाइनलमा पुग्ने लक्ष्यमा छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। प्रधानमन्त्री नरेन्द्र मोदीद्वारा वरिष्ठ भाजपा नेता रामचन्द्र गौडको निधनमा शोक प्रकट। रेल मन्त्री अश्विनी वैश्यपले गर्नुभयो सम्पूर्ण जग्गा अधिग्रहण प्रक्रिया व्यवस्थापन गर्न रेल भूमि पोर्टल शुरू गरिने घोषणा। मन्त्री प्रहलाद जोशीको अध्यक्षतामा नयाँ दिल्लीमा देशको खाद्यान्न भण्डारण प्रणालीको समीक्षा बैठक सम्पन्न। आधुनिक कतारका निर्माता स्वर्गीय अमीर शेख आदमलाई श्रद्धाञ्जली अर्पण गर्न संसदीय मन्त्री किरेन रिजिजु दोहा प्रस्थान। अनि झारखण्डको लातेहार जिल्ला प्रहरीले प्रतिबन्धित सीपीआई माओवादीका क्षेत्रीय कमाण्डर रविन्द्रलाई गरे पक्राउ। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: শর্ত বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
2: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে, এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
2: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहाँ का प्रशासन, वहाँ का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है।
1: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ ওসিনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক মামবাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং 6 ভারতীয় ও 2 ইউক্রেনীয় নাগরিক সহ 8 ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে 4 অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ।

0: হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ। 23 অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
0: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময় তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকার নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়র গ্যারান্টি বা PEG প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দুই ম্যাচের বিজয়ী আগামী 19 জুলাই রাত 12:30 নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
2: हमें आकाशवाणी को खरसांग की नवाटो बोली रहे कसुम अब सुनाओनी छाऊ भूटानी कार्यक्रम।